আজ সোমবার, 26শে শ্রাবণ, 1948 শতাব্দ, 17ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:15 হয়ে 36 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6:05 হয়ে 28 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: students protesting against irregularities in state's recruitment examinations burned effigies of Chief Minister Hemant Soren, Congress leader Rahul Gandhi and RJD leader Tejaswi Yadav in Ranchi yesterday. Students raised slogans against the state government and reiterated their demand for the cancellation of JPSC and JSSC examinations, alleging irregularities in the recruitment process. The protesters have also announced plans to gherao the Chief Minister's residence on 20th of this month. Meanwhile, the state government made another attempt to resolve the issue through a dialogue and invited the protesting students for talks at 2 p.m. today. The BWF Badminton World Championships will begin today at Indira Gandhi Indoor Stadium in New Delhi. Indian shuttlers will begin their campaign on the opening day today. In the women's singles, former world champion and ninth seed PV Sindhu will be up against Sophia Noble of Ireland, while the women's doubles duo of Teresa Joly and Gayatri Gopichand will face Paula Lopez and Lucia Rodriguez of Spain in the first round. In the evening, Indian debutant Ayush Shetty will face world number one and defending champion Shi Yuqi of China in the men's singles category. In the men's doubles discipline, the ace Indian duo and fifth seeds Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty have already proceeded to the second round after receiving a bye. Meanwhile, the Indian duo of M.R. Arjun and Hariharan Amsakarunan will take on the Irish duo of Scott Gildy and Paul Reynolds. In the mixed doubles category, 15th seed pair of Dhruv Kapila and Tanisha Krasto have also proceeded to the round of 32 after a bye. In men's cricket, India will resume their first innings at the overnight score of 460 for 9 on day 3 of the first test match of the series, the Gal International Stadium in Sri Lanka today. And that is the end of this news bulletin.
1: Akashbani Kolkata Anushtan Shunchen Sanchoita Prochar Tarange Anushtan Porishiti Janiye Debo Sanchoita Ebong Gitanjolir Ajke Shardiner Anushtan Somporke সঞ্চয়তার প্রথম অধিবেশন একটু পরে 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌসুমী বাগচি, 6:35 রামচরিত মানস আজ 205তম পর্ব, 6:45 ভজন শিল্পী পাপিয়া ঘোষ, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্বেতা হাজরা, 8:30 নজরুল গীতি শিল্পী দেবিকা ঘোষ, 8:50 বাঁশি শিল্পী অমল আচার্য, 9:10 রাজ সারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় শাইস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 12:20 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 খেয়াল শিল্পী অঞ্জনা কুশারি, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি শিল্পী পাপিয়া ঘোষ, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় পুনম সিং, 6:30 গুলগুলশন উপস্থাপনায় পুনম সিং, 7:10 শিল্প সংলাপ পর্যটন বিশেষজ্ঞ সৈকত চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় সময়িতা দাস, শুনবেন দ্বিতীয় পর্ব প্রযোজনা সময়িতা দাস, 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, 8:00 ছায়াছবির গান, 8:10 খেলার খবর, 8:15 নানা রঙের গান স্পটলাইট, 9:16 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইয়েস্টার ইয়ার্স উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস প্রাণী পালনের গুরুত্ব বলবেন অধ্যাপক পূর্ণেন্দু বিশ্বাস, 6:40 আপনার স্বাস্থ্য অপরাধ প্রবণতা এই বিষয়ে বলবেন ডাক্তার প্রথমা চৌধুরী, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌসুমী বাগচি, 8:00 বিজ্ঞানের খবর সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়, 8:05 নজরুল গীতি শিল্পী দেবিকা ঘোষ, 8:20 কথিকা লোকসংস্কৃতির আনাজ কানাজ, রার বাংলার মনসা পূজা বলবেন শীতল বিশ্বাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল শিল্পী অমৃতা সরখেল, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ফেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় দেবাদ্রিতা রায়, 11:00 যুবনীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা উপস্থাপনায় দেবার্গু সাহা ও সায়নী মজুমদার, 12:00 বাঁশি শিল্পী অমল আচার্য, 12:15 লোকগীতি শিল্পী অনির্বাণ দাশগুপ্ত, 12:33 উনজমির দুনফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল বিষয় ডাক্তারি

পরামর্শ অতিথি ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায়, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণী জীবন বিজ্ঞান, অংশগ্রহণে চরসারথি কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সনুত কুমার শাসমল, সঙ্গে 2 শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় রীনা মুর্মু ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠান। 6:30 কৃষি কথার আসর, গবাদি প্রাণী দুধ উৎপাদন বাড়াতে এই বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। বাণিজ্যিক নার্সারি এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন গোলাম রহমান, রমেন্দ্রনাথ পট্টনায়ক ও সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিষয় স্পাইনের সমস্যা ও তার চিকিৎসা, অতিথি ডাক্তার কিরণ মুখোপাধ্যায়, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শুনবেন শরৎ শিল্পী অনিন্দ বন্দ্যোপাধ্যায়। 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় দেবাশিস রায়চৌধুরী। 9:45 সময় রায়না। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি, শিল্পী দেবিকা ঘোষ। 10:45 লোকগীতি, শিল্পী অনির্বাণ দাশগুপ্ত। 11:00 বাঁশি, শিল্পী অমল আচার্য। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, ঠুমরি ও দাদরা, শিল্পী অমৃতা সরখেল। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। এখন সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, প্রথমে রাগ নট ভৈরব, পরে সিন্ধু ভৈরব, শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য।

এতক্ষণ সেতারে রাগনাথ ভৈরব ও সিন্ধু ভৈরব শুনলেন, বাজিয়েছেন দীপশঙ্কর ভট্টাচার্য। সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌসুমী বাগচী।

শুনলেন রামচরিতমানস। আজ শুনলেন 205তম পর্ব। এবারে শুনবেন ভজন, শিল্পী পাপিয়া ঘোষ। প্রথমে কবিরের ভজন।

কি বন্ধু, আজ এই ঝিরঝির বৃষ্টির দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের কার কি অবস্থা হয়েছে কে জানে। হয়তো চোখ খোলেইনি ঠিক মতো, আর খুললেই সবার প্রথমে হাত চলে গেছে ওই মোবাইলটার স্ক্রিনের দিকে। কিসে নোটিফিকেশান এলো একটু দেখতে হবে তো, আর তার সাথেই নিশ্চয়ই টিউন করেছো রেডিওটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ, কারণ আজ শুনতেই হবে সুপ্রভাত। আর হ্যাঁ, আজ তোমার সঙ্গে আমি রয়েছি তোমার যুববাণীর বন্ধু শ্বেতা। এইভাবেই তো আমাদের দিনটা শুরু হয়, বলো। কিন্তু একটু থেমে আমরা যদি নিজেদের দিকে তাকাই, দেখবে আমাদের ওপরে কিন্তু এই ছোট ছোট কিছু অভ্যাসের ওপরেই কিন্তু আমাদের পুরো জীবনটা দাঁড়িয়ে আছে। আর আজকে ভাবছিলাম এই যে ভালো অভ্যাস, খারাপ অভ্যাস, আর তার সাথে প্রতিদিনের রুটিনে প্রাণায়ামের মতো একটা জাঁজরেল জিনিস যদি যোগ করা যায়, আর তার থেকেও বড় কথা এগুলো নিয়ে একটু খোলামেলা গল্পই যদি করি, একটা দারুণ আড্ডার মেজাজে আজ তোমাদের সঙ্গে আড্ডা দিতে পারবো। তাই আজ কিন্তু কোথাও যাওয়ার জো নেই, একদম শেষ অবধি শুনতে হবে। তার আগে শুনে নাও আজকের দিনটা কী কী কারণে বিশেষ। 1901, বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় এটি অরোরা থিয়েটার নামে চালু হয়। 1910, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাংলায় প্রকাশিত হয় প্রথমবার। 1947, ভারত স্বাধীন হওয়ার পর ভারতে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটেলিয়ন স্বদেশের উদ্দেশ্যে ভারত ত্যাগ করে। এবং এরই সঙ্গে তোমাদেরকে বলি, 2008 গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্যাডমিন্টন পুরুষদের একক ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ফাইনাল খেলা, একই দিনে 2008 গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার, মহিলাদের 50 মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতায় ফাইনালে 2008 গ্রীষ্মকালীন অলিম্পিকে জার্মানির ব্রিটা স্টেফেন 24.06 সেকেন্ড সময়ে নতুন অলিম্পিক রেকর্ড করে স্বর্ণপদক পান। শুনছ যুববাণী সুপ্রভাত, ভালো অভ্যাসের চাবিকাঠি। আচ্ছা বন্ধু, সকাল মানেই তো একটা নতুন শুরু, নতুন কিছুর সম্ভাবনা, আর এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনের ছোট্ট ছোট্ট অভ্যাসগুলোর মধ্যে দিয়ে, তোমাকে শুরুতেই বলেছিলাম। আচ্ছা, ছোটোবেলায় আমরা সবাই পড়েছি স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য ও মন ভালো রাখতে প্রতিদিন কী কী করা দরকার জানো, পর্যাপ্ত ঘুম। না না, তাই বলে এখন আবার ঘুমিয়ে টুমিয়ে পড়ো না।

মনে রেখো, প্রত্যেক দিন রাতে অন্তত 7-9 ঘন্টা গভীর ঘুম শরীর ও মনটাকে একদম সতেজ করে রাখে। আর কি চাই বলো তো? সুষম আহার। রোজকার খাবারে একদম তাজা ফল, শাকসবজি আর অ্যানিমাল প্রোটিন অবশ্যই তোমাকে কিন্তু রাখতে হবে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, চিনি আর লবণ কিন্তু একদম এড়িয়ে যদি চলতে পারো তাহলে তুমি থাকবে একদম ফিট অ্যান্ড ফাইন। আর ওই বাইরের পিৎজা বার্গারের দোকানকে যত বেশি বড় লোক করবে তখন কিন্তু তত নিজের শরীরটাই খারাপ হবে। আর হ্যাঁ, হাইড্রেট রাখতে হবে শরীরটাকে, সারা দিন ধরে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার জল পান করতে হবে। আর হ্যাঁ, প্রত্যেক দিন যদি তোমার খাদ্য তালিকায় খাঁটি গরুর দুধ রাখতে পারো তাহলে তো আরোই ভালো।

তাহলে বুঝলে তো আমাদের শরীরের জন্য খাবার, জল আর এই খাঁটি দুধের গুরুত্ব কতখানি। আর হ্যাঁ, যদি রোজ ব্যায়াম করতে পারো তাহলে তো খুবই ভালো। যেমন ধরো প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, খোলা জায়গায় একটু ব্যায়াম বা যোগব্যায়াম আমাদের একদম ফিট রাখবে। তবে বন্ধু, আর যাই করো না কেন, মনকে কিন্তু খুব শান্ত রাখতে হবে। মানসিক চাপ কমাতে প্রত্যেক দিন কিছু সময় ধ্যান বা মেডিটেশন বা গভীর দীর্ঘশ্বাস নেওয়ার একটা চর্চা করতে হবে। আর হ্যাঁ, যত খুশি রেডিও শোনো, স্ক্রিন টাইম কমাতে হবেই কিন্তু তোমায় সুস্থ থাকতে। ঘুমানোর আগে ও অবসর সময়ে ফোন বা ইন্টারনেটের ব্যবহার একটু অন্তত কন্ট্রোল করা দরকার। প্রত্যেক দিন ভালো কাজের কথা ভাবলে সব সময় একটা ইতিবাচক, মানে পজিটিভ একটা মাইন্ডসেট তৈরি হয়, আর তোমার মন থেকেও তখন পজিটিভ একটা ব্যাপার আসবে। এই ছোট্ট ছোট ভালো অভ্যাসগুলোই আমাদের জীবনটাকে আরও সুন্দর আর সুশৃঙ্খল করে তোলে। কিন্তু মুশকিলটা কি বলতো, এর পাশাপাশি আমাদের জীবনে একদম না চাইতেও ঢুকে পড়ে কিছু খারাপ অভ্যাস। এসো এবার বরং একটু সেইগুলোর খবর নেওয়া যাক। আচ্ছা বলতো, বদ অভ্যাস কেন হয় আর কিভাবে সেগুলো তাড়ানো যায় বলতো? মানুষ অভ্যাসের দাস নাকি অভ্যাস মানুষের দাস, এই নিয়ে বড় বড় পণ্ডিতদের মধ্যে বিতর্ক চলুকে যাক। তাতে আমাদের কি, আমরা তো এইটুকু জানি যে মানুষ তার তীব্র ইচ্ছা শক্তি আর খেটে চেষ্টা করলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। একজন মানুষের স্বভাবগুলো সাধারণত তার পরিবার, সমাজ, পড়াশোনা বা কাজের জায়গা আর বন্ধু বান্ধব থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি হয়ে যায়, এটা তো জানা কথাই। কিন্তু দৈনন্দিন জীবনের ফাঁকে ফাঁকে অনেক সময় না চাইতেও তো আমাদের কিছু খারাপ অভ্যাস হয়েই যায় বলো। যেমন অনেকেরই একটা বদ অভ্যাস ভীষণ দেখা যায়, সেটা হলো দাঁত দিয়ে নখ কাটা, যেটা আমাদের জন্য ভীষণই ক্ষতিকর। তা জেনেই আমরা সেগুলো সহজে ছাড়তেও পারি না। কেন এমন হয় জানো? মনোবিজ্ঞানীরা বলছেন আমাদের অভ্যাস হলো এমন কিছু স্বভাব যা আমরা বারবার করি, যাতে ব্রেনকে প্রতিবার একটা কাজ নিয়ে আলাদা করে আর বেশি মাথা ঘামাতে হয় না। ব্রেন একটু শর্টকাট খুঁজতে চায়, তাই অটোমেটিক্যালি আমাদের নখটা দাঁতের কাছে চলেই যায়। তো যাই হোক, সাধারণত যে কোনো খারাপ অভ্যাস তৈরি হয় স্ট্রেস, একঘেয়েমি, ডিপ্রেশন বা কোনো নেতিবাচক ঘটনা থেকে। ছোটখাটো অভ্যাস, ওই যেমন বললাম দাঁত দিয়ে নখ কাটা থেকে শুরু করে অতিরিক্ত কেনাকাটা করা, ইন্টারনেটে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকা, যেটা এখন হামেশাই দেখা যাচ্ছে, সব কিছুর পেছনেই এই স্ট্রেস বা একঘেয়েমি কাজ করে। তো এই বদ অভ্যাসগুলো তাড়ানোর উপায় কী বলতো? চলো তোমাকে আজকে 5টা দারুণ স্টেপ বলে দিই। প্রথমেই তোমাকে কিন্তু কারণটা খুঁজে বের করতে হবে, যে সমস্যাটা কেন হচ্ছে, তোমার এই অভ্যাসটা কী করে তৈরি হলো, আর এই সমস্যা কেন হচ্ছে এটা ধরতে পারলেই তো অর্ধেক সমাধান হয়েই গেল। ধরো তোমার ধূমপান করার বা অতিরিক্ত টিভি দেখার বা বেশি মিষ্টি খাওয়ার একটা বদ অভ্যাস আছে, তো এই মূল ট্রিগারটা বা কারণটা কি আগে সেইটা খুঁজে বের করো। খারাপকে ভালো দিয়ে এক্সচেঞ্জ করো। কিভাবে করবে? হুট করে একটা খারাপ অভ্যেস ছাড়তে গেলে তো জাস্ট মাথা ঘুরে যাবে, সেটা আমরা কেউই পারবো না। তাই ওই বদ অভ্যাসের বদলে একটা করে ভালো অভ্যাস তৈরি করো। যেমন ধরো খুব টেনশন হলে ধোঁয়া না খেয়ে অন্য কিছু হেলদি কিছু খাও, যে খাবারটা তোমার ভালো লাগে, ফল খেতে পারো বা চকলেটও মাঝে সাঝে খেতেই পারো। অল্টারনেটিভ কিছু খোঁজো, সেই খোঁজাটা তোমাকে খুঁজতে হবে, প্ল্যানটাও তোমাকেই করতে হবে, কারণ পরিকল্পনা ছাড়া তো কিছু হয় না বলো। নিজেকে সময়ে বেঁধে দাও, একটা গোল সেট করো যে আজ গতকালের যে একটা হলেও

অভ্যাস কম করবে। ট্রিগার করে এরকম খারাপ কারণগুলো তোমাকে বাদ দিতে হবে। যেমন ধরো তোমার ওই বললাম অতিরিক্ত টিভি দেখার বা রিলস স্ক্রল করার একটা বদভ্যাস আছে, তাহলে টিভির রিমোট লুকিয়ে রাখো বা ফোনটা দূরে সরিয়ে দাও, ঘরে মিষ্টি আনা বন্ধ করে দাও। তাহলে দেখবে যে কারণে বদভ্যাসটা চাড়া দিচ্ছে সেই পরিবেশটাই তুমি সরিয়ে ফেলতে পারবে।

যে কথাই আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। মানে তোমার চারপাশে কেমন মানুষজন আছে সেটাও কিন্তু ভীষণভাবে জরুরি। বন্ধু বান্ধব বা পরিবারের কেউ যদি তোমাকে ইন্সপায়ার করে, এই বদভ্যাস পাল্টানোগুলো কিন্তু খুব সহজে একদম জল ভাত হয়ে যাবে। এমন বন্ধু মহলে থাকো যারা তোমাকে ভালো কাজে টানে, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যায়, ভালো সময় কাটায় তোমার সঙ্গে।

গুলো শক্তি যোগায় আর খারাপ অভ্যেসগুলো ভবিষ্যৎ নষ্ট করে দেয়। সকালে তাড়াতাড়ি ওঠা, পড়াশোনা বা কাজে মন দেওয়া, শরীর চর্চা করা হলো ভালো অভ্যাস, আর রাত জেগে মোবাইল স্ক্রিনে চোখ রাখা, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা, নেশা করা বা অপ্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করাই হলো খারাপ অভ্যাস। এই খারাপ অভ্যাসগুলোকে বিদায় জানিয়ে আমাদের সুস্থ জীবনের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে অনেকটাই। তাহলে নিশ্চয় বুঝতে পারলে যে আমাদের এই গোটা বন্ধু বান্ধবরা আমাদের জন্য কতখানি ইম্পর্টেন্ট। এরকম বিশেষ করে যুব সমাজে যাদের জীবন গড়ার পেছনে ভালো অভ্যেসগুলো শক্তি যোগায় আর খারাপ অভ্যেসগুলো ভবিষ্যৎ নষ্ট করে দেয়, সকালে তাড়াতাড়ি ওঠা, পড়াশোনা বা কাজে মন দেওয়া, শরীর চর্চা করাই হলো ভালো অভ্যাস, আর রাত জেগে মোবাইল স্ক্রিনে চোখ রাখা আজকের এই ভীষণ খারাপ অভ্যাস। এই খারাপ অভ্যাসগুলোকে বিদায় জানিয়ে আমাদের সুস্থ জীবনের দিকেই তাহলে হাঁটতে হবে। আচ্ছা, এবার বলো তো, তোমাকে যেটা বলছিলাম যে এই যে আমাদের ভালো অভ্যাসগুলোর মধ্যে একটা স্পেশাল চমক আছে, সেটা কি? নিয়মিত প্রাণায়াম করা। প্রাণায়াম কি আর কেনই বা এটা এত জরুরি, কেন এত জোর দিচ্ছি? অবশ্যই বলবো। আচ্ছা, যোগশাস্ত্রে প্রাণায়ামকে বলা হয় যোগের চতুর্থ অঙ্গ। প্রাণ মানে হলো শ্বাস বা জীবনী শক্তি, আর আয়াম মানে বিস্তার বা প্রসারণ। অর্থাৎ প্রাণায়াম হলো শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ ও প্রসারণের এমন ম্যাজিক্যাল প্রসেস যার মাধ্যমে শরীরের ভেতরের জীবনী শক্তিকে দারুণভাবে নিয়ন্ত্রণ করা যায়। প্রাণায়ামের একটা চক্রের তিনটা দারুণ ধাপ আছে, পূরক শ্বাস গ্রহণ করা, কুম্ভক শ্বাস ধরে রাখা এবং রেচক শ্বাস ত্যাগ করা। প্রাণ কিন্তু কেবল ফুসফুসের বাতাস নয়, এটি হলো এক ধরনের সূক্ষ্ম শক্তি যা হাজার হাজার সূক্ষ্ম নাড়ি এবং চক্রের মাধ্যমে সারা শরীরে প্রবাহিত হয়ে একটা সূক্ষ্ম আভা তৈরি করে, বা আমরা যেটাকে বলি অরা। প্রাণের পরিমাণ ও গুণ যখন ভালো থাকে তখন মন শান্ত ও ইতিবাচক থাকে, কিন্তু অসচেতনতার কারণে নাড়ি বা চক্রে কোনো রকম বাধা সৃষ্টি হলে তখন কিন্তু প্রাণের প্রবাহ ভাগে ভাগ হয়ে যায়। তখনই আমাদের মনে উদ্বেগ, ভয়, মানসিক চাপ বা দ্বন্দ্বের মতো নেগেটিভ অনুভূতিগুলো বাসা বাঁধে, আর এই কারণেই দরকার কিন্তু নিয়মিত প্রাণায়াম করা। গবেষণায় দেখা গেছে এগুলোর কিন্তু দারুণ সুফল আছে। কি কি বলো তো? 1, মানসিক চাপ তোমার একদম হালকা করে দেবে, ঘুম অনেক উন্নত হবে, গভীর শ্বাস প্রশ্বাস তুমি যদি করতে থাকো তাহলে তোমার ব্রেনকে এমন একটা শান্ত ভাব এনে দেবে যে অটোমেটিক্যালি তোমার এই যে ঘুমের সমস্যা, ঘুম আসে না এরকম যে ব্যাপারটা, এটা কিন্তু একদমই কেটে যাবে। মাইন্ডফুলনেস বাড়াবে। প্রাণায়াম করার সময় যেহেতু পুরো মনোযোগটা একদিকে থাকে তো তখন ব্রেনের কোষে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়, ফলে মনোযোগ আর একাগ্রতা হু হু করে বাড়তে থাকে। আর হ্যাঁ, ব্লাড প্রেশার কিন্তু ভীষণভাবে কন্ট্রোলে রাখে প্রাণায়াম, একদম ম্যাজিকের মতো বলতে পারো। আচ্ছা, আর সঙ্গে কিন্তু ফুসফুসের কার্যকারিতা উন্নত হয়। ধীর ও সচেতন শ্বাস আর কি, মানে একটু কন্ট্রোল রেখে যদি প্রাণায়াম করো, এই শ্বাস কিন্তু ফুসফুসকে লোহার মতো শক্ত করে তোলে এবং অক্সিজেন গ্রহণের ক্ষমতাও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। আর হ্যাঁ, ধূমপানের প্রতি আসক্তি অনেকটা কমায়। যারা ধূমপান ছাড়ার কথা ভাবছো তাদের নিকোটিনের সেই তীব্র টান কমাতে এই যৌগিক শ্বাস কিন্তু দারুণ কাজ করে। তাছাড়া প্রাণের গুণমান বাড়ে, শরীরের চারপাশে সূক্ষ্ম আভাগুলো বাড়তে থাকে, আর শরীর মন আত্মার মধ্যে একটা চমৎকার সামঞ্জস্য তৈরি হয়। পণ্ডিত শ্রী শ্রী রবিশঙ্কর খুব সুন্দর একটা কথা বলেছেন, আমাদের শ্বাস প্রশ্বাস আর আবেগের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। প্রত্যেকটা আবেগের সঙ্গে শ্বাসের নির্দিষ্ট একটা ছন্দ থাকে, তাই যখন সরাসরি আবেগকে নিয়ন্ত্রণ করা ঠিক সম্ভব হয় না, তখনই শ্বাস প্রশ্বাসের সাহায্যে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। রাগ, ঈর্ষা বা লোভের মতো নেগেটিভ যে চিন্তাভাবনাগুলো আছে ওইগুলোকে জয় করা যায়
খুব সহজে। তাই

তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে বন্ধুরা আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট, বিশেষ করে আমাদের যুব সমাজ, যাদের জীবন গড়ার পেছনে ভালো অভ্যেস।

তাহলে তোমাদের এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে প্রত্যেকদিন ঠিক কোন কোন প্রাণায়াম তুমি করতে পারবে। বলে দিচ্ছি, হাট যোগ প্রদীপিকা ও প্রাচীন যোগশাস্ত্র অনুযায়ী প্রাণায়াম তো অনেক রকমেরই হয়, কিন্তু এর মধ্যে সবথেকে জনপ্রিয় আর ঘরে বসে প্রত্যেকদিন সকালে খালি পেটে অনায়াসে করা যায় এরকম কয়েকটা প্রাণায়াম তোমাকে আমি বলে দিতেই পারি। ফার্স্টে করতে পারো অনুলোম বিলোম, বা একটু ভালো করে বলতে গেলে নাড়ি শোধন আর কি। তো এটা কিভাবে করবে নিশ্চয়ই জানো, নাকের একটা ফুটো দিয়ে শ্বাস নেবে আর অন্যটা দিয়ে ছাড়বে, এটা খুব সহজ। আর এর ভালো দিক কী বলো তো, উপকারিতা আর কি, সেটা হচ্ছে মানে আমাদের ব্রেনের যে দুটো গোলক থাকে তার মধ্যে চমৎকার সামঞ্জস্য তৈরি করে, মন একদম শান্ত রাখে আর শরীরের বাত পিত্ত আর কফের সমস্যার জন্য একদম ভালো, সেক্ষেত্রেও কিন্তু শরীরের ভারসাম্য অনেকটা সুন্দর বজায় রাখে। আচ্ছা, আরেকটা ভীষণ প্রচলিত একটা আছে, সেটা হচ্ছে কপাল ভাতি। জোরে সোরে পেট থেকে দ্রুত হাওয়া শ্বাস ছাড়ার ব্যায়াম। উপকারিতা হচ্ছে মধ্যম থেকে উন্নত স্তরের যারা প্র্যাকটিস করো তাদের জন্য খুব ভালো। আর এটা হচ্ছে তোমার ব্লাড সার্কুলেশন বাড়ায়, স্নায়ুতন্ত্রকে একদম এনার্জেটিক করে তোলে, আর পেটের ভেতরের অঙ্গগুলোকে একদম পরিষ্কার ও চাঙ্গা রাখে। আচ্ছা, আরেকটা করতে পারো।

আরো বেলো ব্রেথ বা এটাকে অনেকে বলো ভস্ত্রিকা, ঠিক আছে? তো এই হাঁপড়ে যেমন জোরে হাওয়া দেয়, ওরকম ভাবে দ্রুত আর একদম একদম গভীর থেকে শ্বাস নিয়ে ফুসফুস আর পেট ভরে তোমার শ্বাসটা নিতে হবে, তারপরে ছাড়তে হবে। হ্যাঁ, এগুলো আমার কথায় জানি না তুমি কতটা ভালো করে বুঝতে পারছো, সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার কাছাকাছি কোনো যোগা ক্লাস বা আমাদের এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভিডিও আপলোড করা থাকে, সেগুলো কিন্তু তুমি ফলো করতেই পারো। আর হ্যাঁ, আর একটা জিনিস করতে পারো যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, সেটা হলো ভ্রামরী প্রাণায়াম, হামিং ব্রেথ। চোখ বন্ধ করে গলার পিছন দিক থেকে মৌমাছির মতন নরম গুঞ্জনের মতো একটা শব্দ করতে, মানে আওয়াজটা হবে এরকম এরকম টাইপের একটা আওয়াজ করে শ্বাস ছাড়তে হবে। এটা কিন্তু তোমার যত তুমি প্র্যাকটিস করবে তত আরও ভালো উন্নত হবে। আর হ্যাঁ, এইটার একটা দারুণ রেজাল্ট আছে, সেটা হচ্ছে মাথার ভেতর নানান রকম চিন্তা সারা দিন ঘুরপাক খাচ্ছে, তো মনটাকে একদম শান্ত করে দিতে আর উচ্চ রক্তচাপ মানে ব্লাড প্রেশার যাদের হাই তাদের কিন্তু এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে। আর হ্যাঁ, উজ্জয়ী বলে একটা প্রাণায়াম আছে, গলা হালকা সংকুচিত করে মানে একটু কমিয়ে নিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো একটা আওয়াজ তুলে শ্বাস নেওয়ার একটা দারুণ পদ্ধতি, যা মনকে গভীর প্রশান্তি দেয়। আর সমুদ্র মানেই তো একটা শান্তির জায়গা, কিন্তু হ্যাঁ ওই আওয়াজটাও কিন্তু তোমার গলার জন্য ভীষণ শান্তির। আর হ্যাঁ, আরেকটা প্রাণায়াম আছে, এটাও খুব ভালো, সেটা হচ্ছে শীতলী বা শীতকারী প্রাণায়াম। জিভটাকে কিছুটা পাইপের মতো পেঁচিয়ে নিতে হবে, এইভাবে মুড়ে দাঁতে দাঁত চেপে বাতাস টেনে নিয়ে শরীর আর মনটাকে একদম ঠান্ডা করার কথা চিন্তা করে মাইন্ডটা সেট করে যদি শ্বাস নাও, তাহলে দেখবে বেশ একটা ভেতরে তোমার কিন্তু ঠান্ডা ঠান্ডা কুল কুল ফিল হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমাদের একদম বেসিক প্রাণায়ামগুলো। হ্যাঁ, আরেকটা প্রাণায়ামও আছে, সেটা তোমায় বলছি। আরেকটা প্রাণায়াম হচ্ছে সূর্যভেদী প্রাণায়াম, ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বা নাক দিয়ে ত্যাগ করার একটা পদ্ধতি। এই পদ্ধতিতে শরীরের ভেতরের উষ্ণতা আর তেজ কিন্তু বেশ বাড়িয়ে দেয়। তবে শোনো বন্ধু, একটা জরুরি কথা সব সময় মাথায় রাখবে, যোগাভ্যাস শরীর আর মনের বিকাশে দারুণ সাহায্য করলেও এটা কিন্তু কোনোভাবেই ডাক্তারের চিকিৎসার বিকল্প নয়। আর প্রাণায়াম যেহেতু আমাদের সূক্ষ্ম প্রাণশক্তি নিয়ে কারবার করে, তাই নিজের মতো নিজে কোনো উল্টোপাল্টা পাকামো পরীক্ষা নিরীক্ষা করতে যেও না, সবসময় এক্সপেরিয়েন্সড টিচারের তত্ত্বাবধানে থেকে এগুলো অভ্যাস করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। শারীরিক কোনো বড় সমস্যা যদি থাকে সেটা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে। আর হ্যাঁ, তোমরা কে কি প্রাণায়াম করো সেটা কিন্তু জানিও আমাদের যুববাণী কলকাতার ফেসবুক পেজে আজকের পোস্টারের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে ফোনটা একটু কম ঘেঁটে বুকেই দিলাম তোমাদের, বাজে অভ্যাসগুলোকে একটু একটু করে বিদায় করে আর এই চমৎকার প্রাণায়ামগুলোকে নিজেদের প্রত্যেক দিনের রুটিনে জুড়ে নাও, দেখো জীবনটা কত সুন্দর হালকা আর হাসি খুশি হয়ে উঠবে। আর হ্যাঁ, অবশ্যই কানে রেখো যুববাণীকে।

ক্যালেন্ডারের পাতা থেকে স্বাধীনতা দিবসের দিনগুলো তো সবে মাত্র দুদিন আগে পেরিয়ে গেল, কিন্তু বাতাসে সেই বীরত্বের গল্পটা এখনো কেমন যেন মাখা হয়ে রয়েছে, তাই না? আজ তোমাদের ঠিক এমন একজনের গল্প শোনাবো যা শুনলে তোমার গায়েও কাঁটা দিয়ে উঠবে। ইনি এমন একজন নারী যিনি পরাধীন ভারতে নিজের বুক জিতিয়ে ব্রিটিশদের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন, আমাদের বীর বিপ্লবী মাসিমা দুকড়িবালা দেবী। গল্পটা শুরু করি বরং এক অন্য সময়, তখন দেশটা ব্রিটিশের জাঁতাকলে পিষ্ট। দুকড়িবালা দেবীর বোন পো ছিলেন নিবারণ ঘটক, নিশ্চয় নামটা শুনেছ, একদম খাঁটি দেশপ্রেমিক এক তরুণ। বোন পো তো প্রায় মাসিমার বাড়িতে আসতেন বন্ধু বান্ধবদের নিয়ে, বুঝতেই পারছো আড্ডা মানে তো আর ফুর্তি নয়, দেশের স্বাধীনতার গোপন আলাপ। মাসিমার ওই বাড়িটাই হয়ে উঠেছিল তাদের স্বদেশী আর সব বেআইনি বইগুলো লুকিয়ে পড়ার একটা গোপন আস্তানা। মাসিমা দুকড়িবালা তো আর দশটা সাধারণ গৃহস্থ মহিলার মতো ছিলেন না, বোনপোর এই কাণ্ড কারখানা দেখে ওনার মনে কেমন একটা সন্দেহ হতো। একদিন সবার আড়ালে সেই নিষিদ্ধ বইগুলো হাতে তুলে নিলেন, পাতা উল্টে পড়তে শুরু করলেন, আর যেই না পড়া অমনি চোখের সামনে যেন দেশের আসল ছবিটা পরিষ্কার হয়ে গেল। নিবারণ ঘটকের সেই সাহসিকতা আর বিপ্লবের ছোঁয়া আস্তে আস্তে দুকড়িবালা

কমলাদেবীর নিজের রক্তেও মিশে গেল। তিনি আর পিছনের দিকে তাকাননি, সোজা ঝাঁপিয়ে পড়লেন দেশের কাজে। বিপ্লবী মহলে তিনি এক নামে পরিচিত হয়ে গেলেন, সবার প্রিয় মাসিমা হিসেবে। এবার শোনো আসল ঘটনাটা। সালটা 1914। কলকাতার মাটিতে তখন কাঁপন ধরিয়ে দিয়েছে এক ঐতিহাসিক ঘটনা। বিপ্লবী বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ঘটে গেল বিখ্যাত রডা কোম্পানির অস্ত্রলুট। ব্রিটিশদের চোখকে ধুলো দিয়ে লুট হয়ে গেল মাউজার পিস্তল আর তার কার্তুজে ভরা প্রায় 50টি বাক্স। ভাবা যায়, সেই উত্তাল ঢেউ এসে পৌঁছালো নিবারণ ঘটকের কাছেও। আর নিবারণ সেই বিপদের দিনে ভরসা পেলেন একমাত্র তার মাসিমার ওপর। তিনি তার কাছে নিয়ে এলেন একে একে সেই 7টি মারাত্মক মাউজার পিস্তল আর কার্তুজ। বলতো মাসিমা কি করলেন? একটুও ভয় পেলেন না, বরং পরম যত্নে নিজের মায়ের মতো সেই ভয়ঙ্কর অস্ত্রগুলো নিজের হেফাজতে ঘরের এমন একটা জায়গায়, গোপন জায়গায় লুকিয়ে ফেললেন যে সেখানে কেউ আর খুনাক্ষরেও টের পেল না। দিনের পর দিন ভুক চিতিয়ে সেই অস্ত্র পাহারা দিলেন তিনি। কিন্তু ব্রিটিশের গোয়েন্দা চক্ষু আর অত সহজে ফাঁকি দেওয়া যায়? ঠিক খবর পৌঁছে গেল পুলিশের কানে। দিনটা ছিল 1917-র 8ই জানুয়ারি। হঠাৎ করেই পুলিশ এসে ঘিরে ফেলল মাসিমার বাড়ি, তল্লাশি শুরু করলো তন্ন তন্ন করে, আর শেষ রক্ষা হলো না। পুলিশ ঠিক আবিষ্কার করে ফেললো সেই লুকিয়ে রাখা মাউজার পিস্তলগুলো। গ্রেপ্তার করা হলো দুকড়ি বালাদেবীকে। ভাবতো একবার দৃশ্যটা, ঘরের কোণে তখন কেঁদে চলেছে তার ছোট্ট কোলের শিশুটি। দুধের শিশুকে ওইভাবে ফেলে রেখে সোজা জেলের অন্ধকূপে চলে যেতে হলো তাকে। ব্রিটিশের নির্মম অত্যাচার আর জেলের ঘানি টেনে কেটে গেল একটা দুটো বছর। অবশেষে 1918-এর ডিসেম্বর মাসে কারাগার অন্ধকার পেরিয়ে তিনি মুক্তি পেলেন। কিন্তু জানো তো, এই ঘটনার একটা বিরাট ইতিহাস আছে। এই দুকড়িবালা দেবী হলেন পরাধীন ভারতে আর্মস অ্যাক্ট বা আইন অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত দণ্ডিতা প্রথম কোনো ভারতীয় নারী। আজ ভাবতো, যে স্বাধীনতা আমরা খুব সহজে উপভোগ করছি তার পেছনে কত এমন মাসিমার কোল খালি হয়েছে, কত মায়ের বুক ভেসেছে। এই স্বাধীনতা দিবসের রেশ ধরেই আজ এই বীর নারীর গল্পটা ভালো করে মনে রেখো বন্ধু। আজ তবে এই পর্যন্তই থাক। নিজের মনের যত্ন নিয়েও শরীরের খেয়াল রেখো, আর খুব সুন্দর একটা দিন কাটাও। আজকের মতো টাটা। যেতে যেতে তোমার জন্য রইল একটা খুব সুন্দর গান।

আজকের যুববাণী সুপ্রভাত এই পর্যন্তই। আজ এই যুববাণীর আরও অনুষ্ঠান তোমরা নিশ্চয়ই শোনো। আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 11 থেকে তোমার সঙ্গে থাকবে দীপার্ঘ ও সায়নী বিজ্ঞান বার্তা নিয়ে। তারপরেই অল্প অল্প গল্প কথা নিয়ে মৈত্রীতে থাকবে তোমারই যুববাণীর বন্ধু অঙ্কিতা। তাহলে বন্ধু, আজকের মতো সুপ্রভাত তো এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর শুনতে থাকো।

0: News. Have a nice day.
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী দেবিকা ঘোষ।

নজরুলকে তিনি শুনলেন দেবিকা ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন বাঁশিতে লঘু সুর বাজিয়ে শোনাবেন অমল আচার্য।

বাঁশিতে লঘুসুর বাজিয়ে শোনালেন অমল আচার্য। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। বীরভূমের তারাপীঠ থানা সংলগ্ন এলাকায় আজ ভোররাতে একটি হোটেলে আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। দ্রুত তা ছড়িয়ে পড়ে চারতলা ওই হোটেলের অন্যান্য জায়গায়।

0: গায়ে। শ্রাবণ মাসের শেষ সোমবার হয় হোটেলটিতে বহু পুণ্যার্থী ছিলেন বলে জানা গেছে। আগুন যখন লাগেই পুণ্যার্থীরা বেশিরভাগই ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। আহতদের রামপুরহাট হাসপাতালে চিকিৎসা চলেছে। রামপুরহাটের মহকুমা শাসক রাঠোর অশ্বিন বাবু সিং জানিয়েছেন, এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোনো রকম গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দেওয়া বাঁকুড়ার যুবকের বাবাকে মারধরের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ইন্দাসের করিসুন্ডা গ্রামের যুবক শেখ আব্দুল হাফিজ দিল্লি থেকে ফিরে স্থানীয় একটি বিদ্যালয়ের বেহাল পরিস্থিতির ভিডিও রেকর্ডিং করেন। এরপরই এলাকার বেশ কয়েকজন গত 13 আগস্ট তাঁকে এবং তার বাবা শেখ মোহাম্মদ মফিককে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় মফিককে প্রথমে ইন্দাস হাসপাতাল, পরে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গত শনিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা তৃতীয় পর্যায়ে টাকা দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের বলেন, অন্নপূর্ণা যোজনায় সুবিধা প্রাপকদের জন্য বেশ কিছু শর্ত শিথিল করা হয়েছে। এর ফলে 90% আবেদনকারী এই যোজনার অংশ হতে পারবেন।
1: 10 জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের টাকা ট্রান্সফার হয়ে যাবে। আরো 10 জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, ম্যাক্সিমামটাই হয়ে গেছে আমরা দেখেছি। আর কারা কারা পাবেন না সেদিনকে বলেছি, এবং জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল সেখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা দে শুড গেট।
0: রাজ্যে নতুন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে পুরুলিয়ায় আজ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের সাংবাদিক বৈঠকে গতকাল তিনি জানান, মানবাজারে জায়কা সহায়তায় মানবাজার পানীয় জল প্রকল্পের তিনি উদ্বোধন করবেন। এই প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের পরিশ্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এরপর রঘুনাথপুরে একটি বেসরকারি সংস্থার ইস্পাত কারখানায় ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। সংস্থার প্রায় 4,000 কোটি টাকার এই বিনিয়োগে উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপটি আজ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি কলকাতার খুব কাছে অবস্থান করছে। এর ফলে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন,
2: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 16 থেকে 18 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। 17 তারিখে বৃষ্টিপাত বেশি থাকবে উপকূলের কাছাকাছি এবং পার্শ্ববর্তী পশ্চিমের কিছু জেলায়, বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোয় 2-1 জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অত্যন্ত 18 তারিখে কিছুটা প্রভাব বেশি থাকবে পশ্চিমের কয়েকটা জেলা, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং 24 ঘন্টার পিরিয়ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য।
0: মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গেছে। নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে টানা ভারী বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনায় জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির পাশাপাশি সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকায় ঝড়ের তীব্রতাও বেড়েছে। বেহাল নদীবান্ধের একাধিক জায়গা দিয়ে উপকূলবর্তী গ্রামগুলিতে জল ঢুকে পড়ার আশঙ্কা। এদিকে টানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বেশিরভাগ এলাকা জলের তলায়। সুতাহাটা, চৈতন্যপুর, গেওডাব, দুর্গাচক এলাকা জলমগ্ন হয় দুর্ভোগী স্থানীয় বাসিন্দারা। জলের তোড়ে পূর্ব মেদিনীপুরের কেলেঘাই নদীর উপর আসনান, নারকেলডাহা ফেরিঘাটে থাকা বাঁশের সাঁকো ভেঙে গেছে। এর ফলে ভগবানপুর ও ময়নার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

খেয়াল শুনলেন শিল্পী ছিলেন অঞ্জনা কুশারী, রাগ মধুবন্তী, তবলায় ছিলেন সমীর আচার্য, হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। শুরু হচ্ছে দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 4:59 হয়ে 52 সেকেন্ড। একটু পরেই দিল্লি থেকে খবর শুরু হবে।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं शक्ति सिंह। भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन ने आज पार्टी के नए

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে পরবর্তী অনুষ্ঠান একটু পরেই। আকাশবাণী কলকাতা, এখন শুনবেন অনুষ্ঠান শিল্প সংলাপ। পর্যটন বিশেষজ্ঞ সৈকত চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় সময়িতা দাস। আজ দ্বিতীয় তথা শেষ

শুরু করছি শিল্প সংলাপের অনুষ্ঠান, আজ দ্বিতীয় পর্ব। সঙ্গে রয়েছেন পর্যটন বিশেষজ্ঞ ডক্টর সৈকত চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনার সঙ্গে এর আগের পর্বে যেটা নিয়ে আলোচনা হয়েছিল সেখানে আপনি শেষ করেছিলেন একটি বিশেষ তথ্য দিয়ে, সেটা হচ্ছে রেসপন্সিবল ট্যুরিজম। এটা নিয়ে আমরা আরেকটুখানি আমাদের আলোচনাটাকে দীর্ঘ করব। সেটা হচ্ছে রেসপন্সিবল ট্যুরিজমের প্রথমে জানতে চাইব যে কি বোঝাতে চাইছেন।

0: রেসপন্সিবল ট্যুরিজম, আমি একজন পর্যটক হিসেবে যখন কোনো জায়গায় যাচ্ছি তখন আমার যে কিছু নির্দিষ্ট কর্তব্য, সেখানকার যে সংস্কৃতি তাকে সম্মান জানানো বা সেখানকার মানুষের সঙ্গে সঠিকভাবে ব্যবহার করা বা সেই জায়গাটাকে নোংরা না করা, সাধারণ যে দায়িত্বগুলো সেটাই হচ্ছে রেসপন্সিবিলিটি।
1: এখানে একটুখানি প্রসঙ্গত জিজ্ঞেস করতে চাই আপনাকে যে আপনি তো এখন কর্মক্ষেত্রে প্রায় 2 দশকেরও বেশি আপনি কাজ করছেন, কিন্তু শুরুর দিকটা আপনার অভিজ্ঞতা রয়েছে সেটা হচ্ছে খানিকটা আপনি ভ্রমণ সঙ্গী হয়েও আপনি অনেক মানুষের সঙ্গে অনেক জায়গা দেখেছেন, নিজে গেছেন, নিশ্চয়ই অনেক পর্যটকদের সঙ্গেও আপনার যোগাযোগ হয়েছে। কি মনে হয় কি একজন সাধারণ পর্যটকের মানসিকতায় সচেতনতা থাকে নাকি সেটা কিভাবে ডেভেলপ হয়?
0: পর্যটকদেরকে সঠিকভাবে কোনো পর্যটন ক্ষেত্রে নিয়ে যাওয়া এবং তাদেরকে ঘোরানোর ক্ষেত্রে পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এবং তারা অনেক দায়িত্বশীল ভূমিকায় তারা কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে তাদের যে ভূমিকা সেটা অত্যন্ত ভালো। সেক্ষেত্রে দেখুন, যখন কেউ কোনো একটা জায়গায় বেড়াতে যান তখন কিন্তু সেই জায়গায় যাওয়ার পরে জায়গার একটা প্রভাব পড়ে, তো যার ফলে যে হয়তো কোনোদিন সেরকম ভাবে অ্যাক্টিভ থাকেন না তিনিও কিন্তু একটা জায়গায় চারদিকে ফুল ফুটে আছে দেখে তার ইচ্ছে করবে দুটো ফুল ছিঁড়ে আনা।
1: নিশ্চয়ই
0: তো সেই যে প্রবণতা সেইটাকে কিন্তু তখন যিনি তার সঙ্গে গাইড থাকবেন তারই দায়িত্ব তাকে সেইটা বোঝানো, এটা নেচারে থাকলেই ভালো।
1: দুই একটা অভিজ্ঞতা শেয়ার করুন না আমাদের সঙ্গে।
0: এক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি আমাদের উত্তরবঙ্গের যখন আমরা যাই জঙ্গল সাফারিতে তখন দেখেছি যে যখন সাফারি হচ্ছে তখন কোনো বন্যজন্তু ওয়াইল্ড লাইফ দেখতে কেউ না পান তাহলে খুব হতাশাগ্রস্ত হয়ে যান, তো তখন আমরা বলতাম যে অ্যাকচুয়ালি এটা তো চিড়িয়াখানা নয়,
1: একদমই তাই,
0: আমরা তাদের ঘরে এসেছি, তাদের জায়গায় এসেছি। কিন্তু আমি যখন জঙ্গল ভ্রমণে যাচ্ছি তখন বন্যপ্রাণী দেখাটাই আমার মূল উদ্দেশ্য কিন্তু নয়, কারণ জঙ্গলের একটা নিজস্ব সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটাকে সামনে তুলে ধরা এবং সেটাকে ব্যাখ্যা করাই সেটা অনেকটা কাজের হয় যে মানুষের সাইকোলজিকে সেইভাবে সঠিক পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে।
1: সেই যে শুরুর দিকের যে অভিজ্ঞতাগুলো সেগুলো কি আপনার নিজেরই এই বিষয়ে রুচি ছিল না কিভাবে আপনার এই পর্যটনের দিকেই আপনি এগোবেন এবং আপনার ভবিষ্যতের রুট ম্যাপটা যে এইভাবে হবে সেটা কিভাবে শুরু হলো?
0: পর্যটন নিয়ে আমরা যখন পড়াশোনা করতে এলাম তখন ইস্টার্ন ইন্ডিয়াতে একমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ে MBA ট্যুরিজম পড়ানো হতো, আর কোনো জায়গায় মাস্টার ডিগ্রি হিসাবে ট্যুরিজম কিন্তু ছিল না। তো তখন আমরা পর্যটন পড়তে এসে আমরা জানলাম যে এই শিল্পের ব্যাপ্তি কত বড় এবং কিভাবে এটাকে আরো প্রফেশনালি আমরা এই শিল্পের ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারি নিজেদেরকে। তো এইভাবেই আমরা নিজেদেরকে আস্তে আস্তে তৈরি করলাম, বিভিন্ন পর্যটন সংস্থায় আমরা যুক্ত হলাম, সেখান থেকে অভিজ্ঞতা আমাদের হলো এবং বিভিন্ন রাজ্য এবং দেশ আমরা ভ্রমণ করলাম এবং তার থেকে আমরা বুঝতে পারলাম যে দিনে দিনে পর্যটন কতটা তার রূপ বদলাচ্ছে এবং সেক্ষেত্রে একজন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষের কত কঠিন দায়িত্ব পালন করতে হয়। এক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি যে একজন যিনি গাইড তাকে কিন্তু যেমন সুখের সময়েও থাকতে হয় ট্যুরিস্টের, অনেক ক্ষেত্রে অনেক বিপজ্জনক পরিস্থিতিকেও তাকে কিন্তু সম্মুখীন হতে হয় এবং সেটার মোকাবিলা করতে হয়
1: এবং সমানভাবে দায়িত্ব নিয়ে।
0: এক্ষেত্রে বিভিন্ন রোল থাকে, যেমন ধরুন যিনি গাইড তিনি হয়তো একেবারে অন গ্রাউন্ডে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই জিনিসটা মোকাবিলা করছেন, আবার যিনি অফিসে রয়েছেন তিনি কিন্তু অন্যভাবে সেই একই জিনিসটাকে হ্যান্ডেল করছেন, সবাই এটা একটা মিলিত উদ্যোগ আমি এটুকু বলতে পারি।
1: আজকাল একটা কথা শোনা যায় টেকসই উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পর্যটনের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা প্রায়শই ব্যবহার করছি এই কনসেপ্টটা, আপনার কাছে জানতে চাইবো কি বলতে চাইছি?
0: সহজভাবে বলতে গেলে সাস্টেনেবিলিটি মানে হলো পরবর্তী প্রজন্মর কাছে আমরা যে জিনিসটা ভোগ করছি সেটা যাতে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রেও বজায় থাকে। এবার আমাদের ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের যে লক্ষ্য সাস্টেনেবিলিটি বলতে, তারা বলে যে ট্যুরিজম শুড বি এনভায়রনমেন্টালি সাস্টেনেবল, ইকোনমিক্যালি ভায়াবল অ্যান্ড সোশ্যালি ইকুইটেবল। মানে সাস্টেনেবিলিটির তিনটে মূল পিলার রয়েছে, একটা হচ্ছে ইকোনমিক সাস্টেনেবিলিটি, একটা হচ্ছে সোশ্যাল সাস্টেনেবিলিটি, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। এবার এই তিনটে পিলারের উপরে বেস করে সাস্টেনেবিলিটির যে ধারণা সেইটা সাধারণত অ্যাপ্লিকেবল হয় সমস্ত ক্ষেত্রে।

0: পর্যটনের ক্ষেত্র হচ্ছে, যখন এটা পর্যটনের ক্ষেত্র হচ্ছে তখন এটাকে বলা হয় সাস্টেনেবল ট্যুরিজম। এবং এই সাস্টেনেবল আমরা সবাই জানি যে 1987 ওই সময়ে যখন নরওয়ের প্রেসিডেন্ট প্রথম এটাকে নিয়ে এসেছিলেন দ্য টার্মিনোলজি সাস্টেনেবিলিটি, এবং তার সংজ্ঞা উনি দিয়েছিলেন। তার পরবর্তীকালে সাস্টেনেবিলিটির প্রচলন আমরা সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং ডে বাই ডে এটা বেড়েই চলেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু তিনটি পিলার দিয়েই কাজ হবে না, কারণ চতুর্থ পিলার একটি দরকার, সেটা হচ্ছে গভর্নেন্স। যদি গভর্নেন্স ঠিক থাকে তাহলেই কিন্তু আমরা এই তিনটে পিলারকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো।
1: এখানে একটা প্রশ্ন মাথায় আসছে যে আজকাল অনেক জায়গাতেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কাজ হচ্ছে, পর্যটনের ক্ষেত্রেও কি সেটা প্রযোজ্য?
0: হ্যাঁ, পর্যটনের ক্ষেত্রেও বিভিন্ন যে বিনিয়োগ সেক্ষেত্রে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন বিশ্বব্যাপী পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে আলোচনা হচ্ছে এবং কাজও হচ্ছে, এবং সেক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে।
1: বিনিয়োগ আকর্ষণ কিভাবে করবে? যদি এটা আমি একটু গ্রামীণ পর্যটনের কথা বলি, সেখানে আমরা কিভাবে অল্টারনেটিভলি অ্যাপ্রোচে কিভাবে
0: বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে অনেক বিষয় কাজ করে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট জায়গা যেটাকে দেখে হয়তো মনে হলো এটা পর্যটন ক্ষেত্রের জন্য উপযোগী, তখন বিভিন্ন বেসরকারি সংস্থা সেখানে তাদের হোটেল, রিসর্ট বা অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক এই সমস্ত তৈরি করে বিনিয়োগ করতে পারেন।
1: সেখানকার স্থানীয় খাবার বা
0: খাবার, এবং শুধু তাই নয়, আমাদের দেশে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করা, যে স্থানীয় মানুষদেরকে এগিয়ে আসতে হবে, সম্ভাবনাময় দিকগুলোকে তাদেরকে চিহ্নিত করে সেইটাকে যদি তারা করেন তো সেটা এক ধরনের বিনিয়োগ ঠিক নয়, কিন্তু সেটা তাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক কাজে দেবে।
1: আচ্ছা, একটু জানতে চাইবো যে এই যে পশ্চিমবঙ্গের যে আমরা সাস্টেনেবল ট্যুরিজমের যদি কথা বলি, এই দীর্ঘ 20 বছর বা তারও বেশি হয়তো আপনি এটার সঙ্গেই যুক্ত রয়েছেন, কিরকম বিবর্তন দেখছেন?
0: বিবর্তন বলতে গেলে পশ্চিমবঙ্গের অনেক লেসার নোন জায়গা ছিল, সেই জায়গাগুলো এখন অনেক বেশি সামনে এসেছে। এর পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা রয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারছেন,
1: অনেক সহজ
0: হয়ে গেছে পৌঁছানো। ট্যুরিস্টরা মনে করেন ছবি তোলার জন্য একটা ভালো সুন্দর জায়গা চাই, তো সেই জন্য যেখানে ভিড় নেই, যেটা একটু ইউনিক, সেরকম জায়গা তারা খুঁজে নিতে চান।
1: আজকাল আমাদের উদ্দেশ্যটাও একটু পাল্টে গেছে, যে আগে ধরুন আমি যেতাম যে ক্লান্ত হয়ে যে কোথাও একটা বেরিয়ে আসা যাক কদিনের ছুটি, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে অনেকেই যাচ্ছেন যে একটা অফবিট জায়গায় গেলাম, কয়েকদিনের ছুটিও কাটাচ্ছি এবং পাশাপাশি কাজও করছি। এই ব্যাপারে কি কি ধরনের পর্যটন সৃষ্টি হচ্ছে?
0: এক্ষেত্রে দু তিনটে জিনিস রয়েছে। একটা হচ্ছে যে মানুষ এখন বেশি সময় না থাকার জন্য, আগে যেটা ছিল যে 6-7 রাত্রির জন্য মানুষ বেড়াতে যেতেন, সেটা এখন কমে গিয়ে 3-4 দিন বা 2-3 দিন, তার থেকে চলে এসছে উইকেন্ড ট্যুর এই ধরনের,
1: আধুনিক ভাষা যেটাকে আমরা উইকেন্ড গেটওয়ে বলি।
0: সেকেন্ড হচ্ছে মানুষ এখন সবসময় আমাদের জীবনের সঙ্গে আমাদের জীবিকা ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, যার ফলে আমরা ল্যাপটপ ছেড়ে কোথাও যেতে পারি না। সেক্ষেত্রে আমরা যখনই কোথাও যাচ্ছি আমাদের খালি দুটো জিনিস দরকার, একটা হচ্ছে ভালো থাকার জায়গা, আর হচ্ছে একটা স্ট্রং ইন্টারনেট কানেকশন। যদি এইটা থাকে তাহলে পরে আমরা যে কোনো জায়গায় বসে আমাদের কাজ চালিয়ে নিতে পারবো। তো এটার একটা নতুন নামকরণ হয়েছে, এটাকে বলে স্টেকেশন, এবং যারা এটা করেন তাদেরকে বলা হয় ডিজিটাল নোম্যাড। তো এখন পৃথিবীর বহু দেশ এবং রাজ্য তারা ডিজিটাল নোমাডদেরকে আকর্ষণ করার চেষ্টা করছেন, তাদের জন্য আলাদা করে ভিসা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তো এটা খুবই একটি ইন্টারেস্টিং জায়গা, যে ক্ষেত্রে মানুষ একদিকে ধরুন তার অফিসে বসে কাজ না করে কোন একটি সমুদ্রের ধারে বসে রিসর্টে কাজ করবেন,
1: কাজটাও বোধহয় তাতে ভালো হবে।
0: এবং আমাদের পর্যটন শিল্পের মানুষদের উদ্দেশ্য হচ্ছে বা সেই দেশের সরকারের উদ্দেশ্য থাকা উচিত হচ্ছে যে যত পর্যটক আসবেন তাদেরকে যত নাম্বার অফ ডেজ বেশি রাখা যায়, তাহলে কি হবে তার যে অর্থনৈতিক ইম্প্যাক্টটা সেটা বেশি হবে
1: নিশ্চয়ই। এই ক্ষেত্রে একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে কয়েকটি সংস্থান আছেন, যেরকম ধরুন ইউনেস্কো, তারা এক একটা আমাদেরকে তকমা দেয়, ধরুন শান্তিনিকেতন একটা তকমা পেয়েছে অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এইগুলোতে কি পর্যটনের ভারত সরকারের বা রাজ্য সরকারের আমরা কিভাবে প্রভাবিত হচ্ছি এবং এই পথে আমরা কি আরো কাজ করছি?
0: দেখুন, এক্ষেত্রে যেমন কলকাতার দুর্গাপুজো, এটা ইউনেস্কোর লিস্ট অফ ইন্ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এটা 2021 সালে। তো যেটা একটা বিরাট বড় ঘটনা, কারণ কি হয় যেমন দেখবেন ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা নির্দিষ্ট দর্শক থাকেন যারা এটা দেখার জন্যই যান, তেমনি যে সমস্ত পর্যটন ক্ষেত্রগুলো ইউনেস্কোর সঙ্গে

0: সংযুক্ত হয় একটা বিশেষ সেগমেন্ট রয়েছেন যারা এইগুলোকে দেখেন, তো সেক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্ব। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা প্রচারের আলোয় খুব বেশিভাবে চলে আসে, তো এই দুটো বিষয় রয়েছে। এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে এছাড়াও বহু কিছু রয়েছে, জেলাভিত্তিক বহু জায়গা রয়েছে, যেমন আমাদের যদি আমি নদিয়া জেলা বলি, নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর, প্রত্যেকটা জায়গার তার নিজস্বতা রয়েছে। আপনি যদি বাঁকুড়া বলেন তাহলে বিষ্ণুপুর, পাঁচমুড়া, এই সমস্ত জায়গাগুলো দেখুন, এখানে কৃষ্ণনগরেও মাটির পুতুল হয়, আবার বিষ্ণুপুরের পাঁচমুড়াতেও টেরাকোটার মাটির পুতুল হয়, কিন্তু দুটোর চরিত্রের পার্থক্য রয়েছে। কৃষ্ণনগরের যে পুতুল সেটা হচ্ছে অনেক বেশি রিয়ালিস্টিক, আর বিষ্ণুপুরের যে মাটির পুতুল টেরাকোটার যে কাজ হয় সেটা নির্দিষ্ট কতগুলো জিনিসকে কেন্দ্র করে হয়, যে মনসার মূর্তি বা ঘোড়া ইত্যাদি। পর্যটন আজকের দিনে হচ্ছে স্টোরি টেলিং, গল্প বলা, তো এই যে গল্প প্রত্যেকটা ঘটনার পেছনে, এই গল্পকে সঠিকভাবে উপস্থাপন করলেই হচ্ছে পর্যটকের ক্ষেত্রেও ভালো, আবার পর্যটন শিল্প যারা করছেন তারাও এটাকে সঠিকভাবে মানে সেই থালা সাজিয়ে খাবার দেওয়া আর
1: কি। নিশ্চয়ই। আর পশ্চিমবঙ্গ তো রাজ্য হিসেবে সংস্কৃতির একটি সম্ভার, এইখান থেকে ইদানিং যেহেতু কর্মের খোঁজে হোক বা যে কারণেই হোক বা এত আধুনিকতার একটা যুগ, সেখান থেকে আমরা একটু প্রান্তিক অঞ্চলেও প্রচুর শিল্পের সম্ভাবনা রয়েছে, অনেক যুবক যুবতীরা সেসব কর্মের আরো আধুনিক জীবনের লক্ষ্যে তারা সেই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছেন। সাধারণ মানুষ হিসেবে বা সরকার, রাজ্য, দেশ সবাই মিলে কিভাবে এই জিনিসটার প্রতিকার করা যায় যাতে মাইগ্রেশনটা কন্ট্রোলে আসে এবং স্থানীয় যে সাংস্কৃতিক বিষয়গুলি রয়েছে সেগুলোর চর্চা হয় এবং সেই সেটা নিয়েই যাতে সে এগোতে পারে এবং তাতেও সে যাতে ভবিষ্যতে একটা সুযোগ খুঁজে পায়, এরকম কি কোনো কিছু হচ্ছে আপনার নজরে যেটা রয়েছে?
0: দেখুন, এক্ষেত্রে আমি বলতে পারি বেসরকারি উদ্যোগের কথা অনেক কিছুই করা যেতে পারে। যেমন আমাদের অনেক ফেয়ার্স এবং ফেস্টিভ্যাল রয়েছে যেগুলো সঠিকভাবে সবাই জানেন না, অত প্রচারের আলোকে আসেনি, হয়তো স্থানীয় স্তরে বা সেই জেলা স্তরে সবাই সেটা জানেন। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে আমাদের শান্তিপুর নবদ্বীপের যে রাস, এবং সেই যে রাস সেটা নবদ্বীপের যে শাক্ত থেকে বৈষ্ণবদের একটা মেলবন্ধনে তৈরি হলো, এবং একটা অদ্ভুত জিনিস রয়েছে যে নবদ্বীপের রাসে কিন্তু গঙ্গার পুজো হয়। এই যে গল্পটা মানে অনেকেই হয়তো জানেন কিন্তু হয়তো উত্তরবঙ্গের মানুষ এটা জানেন না, তো এই যে ছোট ছোট জিনিসগুলো এইটাকে সামনে নিয়ে আসতে হবে, এটাকে প্রচারের মাধ্যমে টুরিস্ট আকর্ষণ করা যেতে পারে। যেমন এখন আপনি সাস্টেনেবিলিটির কথা বললেন, আজকের দিনে একটা খুব প্রচলিত ধারণা হচ্ছে যে ইলেকট্রিক বাইক চালিয়ে যারা ডিজিটাল নোম্যাড বা যে জেনজি, এই যে টুরিস্ট যারা, তারা নিজেদের মতো ঘুরতে পছন্দ, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের গ্রামে পর্যটন করছি, রুরাল ট্যুরিজম নিয়ে কাজ করছি, ওনাকে বলছি আমাদের নদিয়া জেলায়, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় আজকাল ফুলের চাষ খুব হয় শীতকালে, তো এবার সেইটাকে আমি যদি দেখাতে চাই একজন ব্যক্তিগত উদ্যোগী হিসেবে, আমি হয়তো 5টা ইভি সাইকেল নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করলাম, তো তাতে কি হবে, আমি এখানে এন্টারপ্রেনিয়রশিপ তৈরি করলাম যেটা কিনা সাস্টেনেবিলিটিকে ফুলফিল করছে এবং মানুষ সেটাকে আমার ধারণা যথেষ্ট উৎসাহী হয়েই গ্রহণ করবে।
1: একটু জানতে চাইবো যে যারা এই শিল্পের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের জন্য কি কোনো বিশেষ রকমের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে?
0: অবশ্যই। পর্যটন, আমি ব্যক্তিগতভাবে মনে করি পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত হতে গেলে তাকে প্রশিক্ষণ নেওয়াটা উচিত, তাহলে ভালো হয় তার কার্যক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে সারা পৃথিবীতে দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নিজস্ব পদ্ধতি রয়েছে যার মাধ্যমে, ধরুন ব্যক্তিগতভাবে কোনো একটি পর্যটন সংস্থা তৈরি করলাম, তো সেক্ষেত্রে আমি সেই সংস্থাটিকে আমাকে উপযুক্ত পদ্ধতি মেনে সরকারের সঙ্গে রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে আমার গ্রহণযোগ্যতা টুরিস্টের কাছেও থাকবে, আবার আমি রেগুলেটরি মাধ্যমের মধ্যে আবদ্ধ থাকব, এবং সেক্ষেত্রে দুজনেরই ভালো।
1: আরো একটা জিনিস যেটা আপনার কাছে জানতে চাই, পশ্চিমবঙ্গ রাজ্যে অনেক আমাদের ছোট ছোট গ্রামীণ অঞ্চল আছে যারা পুরোপুরি ভাবে পর্যটনের উপরেই নির্ভরশীল। COVID-19 এর সময় তখন তো পর্যটনটাই সব থেকে বেশি ভাবে আহতই হয়েছিল, এরকম যদি কোনো আবার কোনো বিপর্যয় আসে, বিকল্প প্রস্তুতি নিয়েছি সশরীরে যদি নাও পৌঁছতে পারি বা স্থানীয় মানুষের যাতে সংসারে বারবারন্ত না হয়?
0: এইগুলো বেসিক্যালি খুব ইনোভেটিভ আইডিয়া, এগুলো নিজেকে তৈরি করতে হবে যে কিভাবে আমরা ব্যাকআপ প্ল্যান করতে পারি। যেমন ধরুন যখন কোভিড-19 এসে গেল সর্বত্র, তখন চায়না ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা করলো গুয়ানজাও বা এই সমস্ত জায়গায়। কেস স্টাডিজ গুলো দেখেছেন তো তারা কিন্তু ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা

0: ব্যবস্থা করতেই পারেন, এবং তার জন্য তারা আগের থেকে ভিডিওগ্রাফি করে সেই জিনিসটার প্রপার একটি টেকনোলজি ইউজ করে সেটাকে, আমার মনে হয় এই জাতীয় ইনোভেটিভ জিনিস করে রাখা ভালো। ধরুন আমি একটা কোনো মফস্বলে থাকি বা কোনো গ্রামে, সেখানে হয়তো কিছুই নেই, মানে কিছু নেই ইন দ্য সেন্স যে সেটা পর্যটনের সঙ্গে সংযুক্ত নয়, প্রচারে নেই, কিন্তু আমি মনে করলাম যে সেই জায়গাটাকে যথেষ্ট উপাদান রয়েছে, তাকে আমি পর্যটনের ক্ষেত্রে নিয়ে আসতে পারি, তখন কিন্তু সেখানে আমি হেরিটেজ ওয়াক বা ফুড ট্রেলস তৈরি করে যে কোন কোন ভালো খাবারের জায়গা আছে যেটা একটু বিখ্যাত, যেমন আপনাকে উদাহরণ দিতে পারি আমি নবদ্বীপের ক্ষীর দই বা আমাদের বাঁকুড়ার মেচা সন্দেশ, এই যে জিনিসগুলো, এর মধ্যে সম্ভাবনার অভাব নেই।
1: এটা মূলত যে স্থানীয় মানুষ বা যেখানকার মানুষ তার উপরেই দায়ভারটা বেশি হচ্ছে যে সে কিভাবে নিজের জীবিকা চালানোর জন্য ইনোভেটিভ ভাবে ক্রিয়েটিভ ভাবে যাতে নিজেরটা চালিয়ে নিতে পারেন। একটু জানতে চাইব যারা নতুন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা কিভাবে নিজেদেরকে তৈরি করে নেবেন, কিভাবে সমাজের প্রতি এবং তাদের পরিবেশের প্রতি সচেতন হয়ে কিভাবে প্রস্তুতি নেবে।
0: প্রথমত তাদেরকে পর্যটন বিষয় সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করতে হবে, তাদেরকে ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচিত হতে হবে যে কিভাবে কি পদ্ধতিতে ইন্ডাস্ট্রি চলে এবং কি ধরনের উপযুক্ত ট্রেনিং এর প্রয়োজন সেটা তাদেরকে করতে হবে, এবং সেক্ষেত্রে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেরও যথেষ্ট ভূমিকা থাকবে যে তারা এই সঠিক জায়গায় যে ছাত্রছাত্রীদেরকে পৌঁছে দিয়ে তাদেরকে যে ফলিত যে জ্ঞান সেটা যাতে তারা পায় সেই জায়গাটা দেখতে হবে।
1: আর শেষ প্রশ্ন, পর্যটকদের জন্য আপনার বিশেষ কোনো যদি বার্তা থাকে?
0: পর্যটকদের জন্য আমার বার্তা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে আমরা যে কোনো জেলাই যদি বেছে নিই সেখানে অজস্র চিহ্নিত পর্যটন ক্ষেত্র এবং লেসার নোন জিনিস রয়েছে, আর আমাদের তো ১২ মাসে ১৩ পার্বণ, তো আমরা সেই যদি প্রত্যেকটা পার্বণকে বিখ্যাত করি তাহলে সেক্ষেত্রে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে পর্যটনকে বাড়াতে পারব, কারণ আমাদের কাছে দেখানোর বা দেওয়ার অনেক কিছু রয়েছে।
1: নিশ্চয়ই। আপনার কি মনে হয় কোথাও যখন যাবার আগে একটু সেই জায়গাটার সম্পর্কে, সেখানকার স্থানীয় মানুষ, সেখানকার স্থানীয় যে আবহাওয়ার, সেই সবটা জেনে নিয়ে একটু পড়াশোনা করে গেলে পর্যটক আরো বেশি সচেতন ভাবে গেলে সেটা সবার জন্য ভালো?
0: আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রেই পর্যটকরা করে থাকেন, বিশেষ করে যারা জেনজি বা ডিজিটালি অ্যাওয়ার্ড টুরিস্ট তারা বেশি করেন। এমনিতে আমাদের ঐতিহ্যে বাঙালি যখনই বেড়াতে গেছেন তারা কিন্তু সেই জায়গা সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করে, কারণ আমাদের ভ্রমণ সাহিত্যও সেরকম, আমাদের ভ্রমণ সাহিত্যের সম্ভারও কিন্তু প্রচুর বড়।
1: নিশ্চয়ই। আমাদের সঙ্গে একটা ভ্রমণ সঙ্গী বলে
0: একটা বই ছিল, এখনো আছে, এবং সেটি প্রায় আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষেরই ঘরে যেমন ডিকশনারি একটা থাকে তেমনি ভ্রমণ সঙ্গীও একটা থাকে।
1: অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক পরামর্শ পেলাম আপনার থেকে ডক্টর সৈকত চক্রবর্তী। আপনি আমাদের সঙ্গে এতটা সময় দিলেন আকাশবাণীকে, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এর সঙ্গে শেষ হলো আজকের শিল্প সংলাপের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোওয়াটসে। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি ইনাম 10,000 ছায়াছবি থেকে, কিশোর কুমার ও আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরের গানটি ককটেল টু ছায়াছবি থেকে অরিজিৎ সিং, আকাশা এবং মধুমন্তী বাগচির কণ্ঠে।

0: এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মোহনবাগান সুপার জায়েন্ট ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত প্রথম ইনিংসে 178 রানে এগিয়ে গেছে। ভারতের পিভি সিন্ধু বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। মোহনবাগান সুপার জায়েন্ট ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান টাইব্রেকারে 9-8 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল 1-1। দুই মিনিটের মধ্যে মোহনবাগানকে এগিয়ে দেন শাহাল আব্দুল সামাদ। বিরতির আগে দেবেন্দ্র মুরগাঁওকরের দেওয়া গোলে জামশেদপুর খেলায় সমতা ফেরায়। এরপর টাইব্রেকারে দুই দলই প্রথম 8টি শটে গোল করে। নবম শটে জামশেদপুরে লামসাং জুয়ালার শট বাঁচিয়ে দেন বিশাল কাইথ। অভিষেক সিং গোল করে মোহনবাগানকে সেমিফাইনালে তুলে দেন। ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গল 1-0 গোলে ভারতীয় সেনা ফুটবল দলকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন পিভি বিষ্ণু। সেমিফাইনালে এসসি দিল্লির মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। গতকাল অপর কোয়ার্টার ফাইনালে এসসি দিল্লি 5-1 গোলে হারিয়ে দিয়েছে এফসি রেংদাইকে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ডুরান্ড কাপ ফুটবলের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শিলং লাজং এফসি নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে শিলং লাজং 2-1 গোলে এগিয়ে রয়েছে। লাজংয়ের হয়ে ফিগো সিন্দাই ও জোয়াও ভিতর দি পাওলা গোল করেছেন। নর্থ ইস্টের হয়ে গোল করেছেন আলাদিন আজাইরি। মালয়েশিয়ার কোটা কিনাবালুতে আজ মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লীগের প্রাথমিক পর্বের ম্যাচে ইস্ট বেঙ্গল 4-0 গোলে বাংলাদেশের রাজশাহী স্টার্সকে হারিয়ে দিয়েছে। বিরতিতে বিজয়ী দল 3-0 গোলে এগিয়েছিল। ইস্ট বেঙ্গলের পক্ষে অলিভিয়া আনোকে 2টি, অষ্টম ওরাও ও সৌম্য গুগলথ 1টি করে গোল করেছেন। ইস্ট বেঙ্গলের গ্রুপে বাংলাদেশের দল

0: মালয়েশিয়ার সাবাহ ও গুয়ামের নাপা রোভার্স আছে। ইস্টবেঙ্গল পরের ম্যাচে 20 আগস্ট নাপা রোভার্সের বিরুদ্ধে খেলবে, এরপর 23 আগস্ট ইস্টবেঙ্গল সাবার বিরুদ্ধে খেলবে। ভারতের পিভি সিন্ধু বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলকে 21-7, 21-11 পরাজিত করেন সিন্ধু। এদিকে মহিলাদের ডাবলসে ভারতের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। স্পেনের পাওলা লোপেস এবং লুসিয়া রড্রিগেসকে 21-9, 21-13 হারিয়ে দেন তারা। এদিকে এম আর অর্জুন ও হরিহরন আমসাকারুরান পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে আজ পুরুষদের হকি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ইংল্যান্ড 3-2 গোলে এগিয়ে। ইংল্যান্ডের হয়ে হেনরি ক্রফট, রাশমিয়ার, নিকোলাস বান্ডুরা গোল করেছেন। ভারতের হয়ে মনপ্রীত সিং ও দিলপ্রীত সিং গোল করেন। গলে প্রথম ক্রিকেট টেস্টে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 178 রানে এগিয়ে গেছে। আজ ম্যাচের তৃতীয় দিনে সকালে ভারতের প্রথম ইনিংস 462 রানে শেষ হয়। এরপর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে সবকটি উইকেট হারিয়ে 284 রান করেছে। সোনাল দিনুষা 100, নিরোশান ডিকেওয়ালা 80 রান করেছেন। ভারতের হয়ে মানব সুতার 4টি, রবীন্দ্র জাডেজা 3টি উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব 1টি করে উইকেট নিয়েছেন। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মোহনবাগান সুপার জায়েন্ট ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত প্রথম ইনিংসে 178 রানে এগিয়ে গেছে। ভারতের পিভি সিন্ধু বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। খেলার খবর শেষ হলো, এর পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন নানা রঙের গান। আজকের এই অনুষ্ঠানে প্রথমে অতুল প্রসাদের গান, শিল্পী শিখা বসু।

সঞ্জয়িতা প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান। অতুল প্রসাদের গানের পর এবার শুনুন একটি রজনীকান্তের গান, অতনু সান্যালের কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান, অতুল প্রসাদের গান ও রজনীকান্তের গানের পর এবার শুনুন একটি দ্বিজেন্দ্র গীতি, শিল্পী মিতা হক।

অজয় চক্রবর্তীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি, নানা রঙের গান অনুষ্ঠানের শেষ গানটি শুনুন উৎপল ফকির ও সহজ মায়ের দ্বৈত কণ্ঠে একটি লোকগীতি।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে, আটক 250-এরও বেশি। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA-র মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। কাতার থেকে ভারতের মধ্যে UPI ভিত্তিক অর্থ প্রেরণ ব্যবস্থার সূচনা হয়েছে। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত প্রথম ইনিংসে 178 রান করে এগিয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টির সঙ্গে যুক্ত একটি চক্র ভেঙে দিয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত 200-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের বিভিন্ন হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী 14টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্তদের সন্ধানে পাঞ্জাব সহ 14টি রাজ্যে গত 12 আগস্ট তল্লাশি চালিয়ে 253 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রাজ্যগুলির STF এর সঙ্গে যৌথ অভিযানে এদের আটক করা হয়। বিভিন্ন জায়গায় গ্রেনেড, IED এবং পেট্রোল বোমা হামলার সঙ্গে এরা যুক্ত বলে অভিযোগ উঠেছে। পুলিশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধর্মীয় স্থানগুলিতে হামলার পরিকল্পনা এবং সেই লক্ষ্যে তারা নজরদারি চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সরকার ইলেকট্রনিক্স কোম্পানির ম্যানুফ্যাকচারিং স্কিম ECMS এর আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। এর মধ্যে তামিলনাড়ু থেকে 7টি এবং মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে 6টি করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7,900 কোটি টাকা। এর ফলে 9,500-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আবেদনকারীদের হাতে অনুমোদন পত্র তুলে দেন। স্পিকার ও মাইক্রোফোন, অপটিক্যাল ট্রান্সিভার, ক্যাপাসিটর ও কয়েল সহ বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য আবেদন জানানো হয়েছিল। 16টি প্রজেক্টের এখনো কাজ চলছে।
1: ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম মে 106 প্রজেক্টস অপ্রুভ হো চুকে হ্যায়। ইন এই প্রজেক্টস মে 69,548 করোড় ইনভেস্টমেন্ট আ রা হ্যায় অর 2.5 লাখ লোগোঁ কো টোটাল ডাইরেক্ট অর ইনডাইরেক্ট মিলা কে ইন ফ্যাক্টরিজ মে এমপ্লয়মেন্ট মিলেগা। জিস স্কিম মে 31 প্রজেক্টস অপ্রুভ হুয়ে হ্যায়। বহুত তেজি সে ইন্ডাস্ট্রি নে আপনা ইনভেস্টমেন্ট লগা কর 38 প্রজেক্টস মে ম্যানুফ্যাকচারিং অলরেডি চালু কর দি হ্যায় ও 16 প্রজেক্টস অভি আন্ডার কনস্ট্রাকশন চল রহে হ্যায়।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA-র মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। পরীক্ষা ব্যবস্থার জন্য নির্ধারিত নিয়মবিধি কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক বলে বৈঠকে নির্দেশ দেন মন্ত্রী।

0: কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রশাসনিক ও সামাজিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরকার পেনশন ব্যবস্থাকে সহজতর করেছে। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে জাতীয় অনুভব পুরস্কার প্রদান করে তিনি বলেন, পরিবারের কন্যা সদস্যের কথা মাথায় রেখে পারিবারিক পেনশনের নিয়মবিধিরও পরিবর্তন করা হয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীতে নাম ঘোষণা করেছেন। তালিকা জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গে দুজন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিগ্গা। বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন ডক্টর মধুচন্দ্র কর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত সিং পাণ্ডা সহ মোট 13 জন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। 8 জন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। একাধিক মোর্চার নেতৃত্বের নামও ঘোষণা করেছেন সিনবীন। ডক্টর হেমাঙ্গ যোশীকে যুব মোর্চা, রূপকুমার চৌধুরীকে মহিলা মোর্চার এবং বংশীলাল গুর্জারকে কৃষক মোর্চার সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, নবনিযুক্ত এই দল সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে বিজেপিকে আরও শক্তিশালী করে তুলবে এবং মানুষের স্বার্থে কাজ করবে। তাঁত, ডোকরার মতো বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পগুলির প্রসারে প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়াবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড ITI PM সেতু প্রকল্পের আয়তে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ কর্মী গড়ে তোলার ক্ষেত্রে রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন। কলকাতায় কৌশল মন্থন আঞ্চলিক সম্মেলনের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ মাত্র 2 মাস আগে PM সেতু প্রকল্পে যুক্ত হয়েছে, কিন্তু বাংলা পিছিয়ে থাকবে না। ITIগুলিকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে সেখানে শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ দেওয়া যায় এবং বড় শিল্পগোষ্ঠীর কাছে সেই প্রতিষ্ঠানগুলির ওপর আস্থা তৈরি হয়।
1: সবই সেক্টরস মে জো মাইগ্রেশন হোনা ফ্রম ট্রেডিশনাল সেক্টর টু নিউ অপরচুনিটি वो सिर्फ स्किलिंग के बल पे ही पॉसिबल। और AI को जो उन्होंने एक बड़ा टारगेट दिया कि AI स्किल्स के यूथ के लिए एक नई स्कीम की बात उन्होंने वहाँ से की, तो ये सब दिखाता है कि सर्वोच्च स्तर पे एक क्लैरिटी है इस विषय को लेकर। वहीं इंडस्ट्री के लोग भी लगातार स्किल गैप को लेके चिंतित हैं, और जो एक फ्लक्स ग्लोबल इकोनॉमी में आ रहा है उसके लिए।
0: আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি, ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জয় চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ নাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলা প্রচার তরঙ্গে এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 9। এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন 6 জন। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28 জনকে। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী আজ ঘটনাস্থলে পরিদর্শন করে বলেন, ওই হোটেলের এমার্জেন্সি গেটে তালা ঝোলানো ছিল, ফলে মানুষ বেরোতে পারেনি।
2: তো এই হোটেলটার বিষয়, যেখানে এই ঘটনাটা ঘটেছে, পেছনের দিকে একটা এক্সিট পয়েন্ট ছিল। তো প্রত্যেক এক্সিট পয়েন্টে যেখান দিয়ে লোক রেস্কিউ হতে পারত বা বেরিয়ে যেতে পারত, সেই জায়গাগুলো বন্ধ ছিল, তালা মারা ছিল, সেখান থেকে কেউ বেরোতে পারেনি।
0: তারাপীঠে যে প্রায় 400 হোটেল রয়েছে সেগুলো কিভাবে পারমিট পেল, সেই প্রশ্নও তোলেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অগ্নিকাণ্ডে মৃতদের তালিকা দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছেন। ত্রাণ ও উদ্ধার কাজে যাতে কোনো রকম গাফিলতি না হয় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন শ্রী মোদী। বিশিষ্ট চিত্র সাংবাদিক রাজীব বসু প্রয়াত আজ বিকেলে কলকাতা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 72 বছর। তিনি সানমার্ক আন্তঃবাজার পত্রিকায় কাজ করেছেন। প্রেস ক্লাব কলকাতা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। পাকিস্তানি নাগরিক রানা রৌফ ওরফে ওহাব আলমকে ঘিরে তদন্তে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স STF। ধৃতের নাম ইমরান হোসেন। তাকে আজ বারাসত আদালতে তোলা হলে 9 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। কাতার থেকে ভারতের মধ্যে UPI ভিত্তিক অর্থ পূরণ ব্যবস্থার সূচনা হয়েছে। এর মাধ্যমে কাতারের ডাক পরিষেবা ব্যবহার করে সেদেশের গ্রাহকরা ভারতের যে কোনো UPI সংযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারবেন। ভারতের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই পরিষেবা ব্যবহার করে কাতারে বসবাসকারী ভারতীয় জনগোষ্ঠীর মানুষ তাদের পরিবার সহজে এবং নিরাপদে ভারত

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানের প্রথমেই শুনুন লীলা ছায়াছবিতে জগজিৎ সিং এর গাওয়া একটি গান।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছা ছবির গান। জগজিৎ সিং এর কণ্ঠে শুনলেন লীলা ছা ছবির গানটি। এরপর কিশোর কুমারের কণ্ঠে শুনুন দূর গগন কি ছাও মে ছা ছবির এই গানটি।

0: কিশোর কুমারের কণ্ঠে শুনলেন দূর গগন কি ছাও মে ছা ছবির গান। পরের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছা ছবি সেহরা। দ্বৈত কণ্ঠে লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফি।
1: ও কলি কব তক ছুপেগি এক ভঁরে কি নিগাহোঁ সে, চমক জাতি হর বিজলি খুদ হি ইন গহরি ঘটাঁওঁ সে। বরস পড়তি হ্যায় শবনম আপ হি ঠন্ডি ফিজাঁওঁ সে। যা যা,
2: আরে যা যা
3: যা যা যা।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। এরপর শুনুন জিভা ছায়াছবির একটি গান, দ্বৈতকণ্ঠে গেয়েছেন আশা ভোসলে ও অমিত কুমার।

আশা ভোসলে ও অমিত কুমারের দ্বৈত কণ্ঠে শুনলেন জিভা ছবির গান। পরের গানটি মোহাম্মদ রফি, আশা ভোসলে ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। ছায়াছবির নাম ভরসা।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। পরের গানটি শুনুন, মান্না দে ও সুমন কল্যাণপুরের দ্বৈত কণ্ঠে ছায়াছবি জিন্দেগি আর খাওয়াব, দ্বৈত কণ্ঠে মান্না দে ও সুমন কল্যাণপুর।

পরের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন অলকা ইয়াগনিক ও অরিজিৎ সিং। ছায়াছবির নাম তামাশা।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরের গানটি শ্রেয়া ঘোষালের কণ্ঠে, তেজ ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও আশেপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৪.৭ ডিগ্রি কম। তাপমাত্রা সবচেয়ে কম ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এটি ১.৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল ৯৮%, সবচেয়ে কম ৯৩%। রাত ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৫২.৭ মিলিমিটার। ৮:৩০ থেকে এখনো পর্যন্ত ৪৪.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সমুদ্রে ও উপকূলে যারা মাছ ধরতে যান তাঁদের প্রতি সতর্ক বার্তায় জানানো হয়েছে, ১৭ ও ১৮ তারিখ পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের ওপর দিয়ে এবং উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ বেড়ে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এজন্য মৎস্যজীবীদের ১৭ ও ১৮ তারিখ পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে এবং উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার পূর্বাভাস। এখন অনুষ্ঠান পরিচিতি। মঙ্গলবার ১৮ই আগস্ট গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ৬:০০ সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। ৬:০৫ মিনিটে সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ মিনিটে আজকের চাষবাস শুনবেন কথিকা সুসংহত উপায়ে সবজির রোগ পোকা নিয়ন্ত্রণ বলবেন ডক্টর কিঙ্কর সাহা। ৬:৪০ মিনিটে আপনার স্বাস্থ্য কথিকা মশা পুরাণ শুনবেন প্রথম পর্ব বলবেন ডাক্তার বিভূতি সাহা। ৬:৪৫ মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও মিতালী ভট্টাচার্য। ৭:৪৫ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত। ৮:০০ জানা অজানা কথিকা সাপ ও সাবধানতা প্রথম পর্ব বলবেন মারুত দেব। ৮:০৫ মিনিটে বাংলা আধুনিক গান শ্যামাপ্রসাদ দাসের কণ্ঠে। ৮:০০

ইন্টারনেটে উত্তরণ, দৃষ্টিশক্তিতে বিশেষভাবে সক্ষম সজল দেবনাথের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী আরশাদ আলী খান। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি, পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি। 9:30 গানে গানের পরবর্তী অংশ, বেলা 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, উপস্থাপনায় সৃজনী পাল ও কিংসুক ঘোষ। 12:00 নজরুল গীতি, শিল্পী কণিকা মজুমদার। 12:15 লোকগীতি, শিল্পী অন্তরা মুখোপাধ্যায়। 12:33 উনজমির দুনো ফসল, বর্জ্য জলে তেলাপিয়া ও পাঙ্গাস মাছের চাষ, এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন চিরঞ্জিৎ অধিকারী, স্বপন দত্ত ও ঈশিতা দাস অধিকারী। 1:00 নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান। 1:45 মাননীয়সু, উপস্থাপনায় মৌলী দাশগুপ্ত। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশনায় নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। সাঁওতালি সাহিত্যের ধারাবাহিকতা, এই নিয়ে আলোচনার প্রথম পর্ব শুনবেন। অংশগ্রহণে মালতি হেমব্রম, লালচাঁদ সোরেন ও সুতালাল সোরেন। রয়েছে লোকগীতি পরিবেশনায় পায়রানী সোমবারি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। বাইরে ঘুরে পড়বে মিডিয়া ফুটবল টুর্নামেন্টের ওপর একটি প্রতিবেদন বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রতন কুরি। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর সাইকোলজি বিষয়ে পাঠদান করবেন চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা প্রদীপ্তা চক্রবর্তী, সঙ্গে 2 বিদ্যার্থী। 6:05 সাঁওতালি লোকগীতি পরিবেশনায় কাপুমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, কথিকা হিমঘর এবং কৃষক, বলবেন রামদাস মান্ডি। লোকগীতি পরিবেশনায় লক্ষ্মীরাম মুর্মু, ইতি মুর্মু ও সহশিল্পীবৃন্দ এবং ডেভিড বাক্সকে ও সহশিল্পীবৃন্দ। 6:38 কিষাণ বাণী, কিষাণ সিঁচাই যোজনা, এ বিষয়ে FH রহমানের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জাগান পরিবেশনায় গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, মানুষ হয়ে পাশে দাঁড়াও, বলবেন বিশ্বনাথ বিশ্বাস। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, টিকটিকির ডিম, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনৈতিক বিকাশে তাঁত শিল্পের ঐতিহ্য ও গৌরব, এই বিষয়ে আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন। অংশগ্রহণে অধ্যাপক শুভম লাহা ও অধ্যাপিকা অমিতা মজুমদার, প্রযোজনা শেহনাজ আব্দুর রহুফ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, শিল্পী আরশাদ আলী খান। 9:30 শ্রবণী শ্রুতি পত্রিকা, স্বরচিত গল্প পাঠ করবেন ঝিমলি নন্দী, স্বরচিত কবিতা পাঠ করবেন সত্য।

সত্যপ্রিয় মুখোপাধ্যায়, রাত দশটায় ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শ্রীধারা গুপ্তর কণ্ঠে, 10:45 লোকগীতি শিল্পী অন্তরা মুখোপাধ্যায়, রাত 11:00 বাংলা আধুনিক গান শিল্পী কণিকা মজুমদার, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়, পরে সরোদ শিল্পী আবির হোসেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত, 6:35 রামচরিত মানস শুনবেন 206তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী অজিত গোস্বামী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মনীষা চক্রবর্তী, 8:30 নজরুল গীতি শিল্পী কণিকা মজুমদার, 8:45 বাংলা আধুনিক গান শ্যামাপ্রসাদ দাসের কণ্ঠে, 9:10 রাসধারা উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, বেলা 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সাদাফ, বেলা 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় সংযুক্তা নন্দী, দুপুর 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত, 5:20 উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান, 7:10 বাংলা আধুনিক গান শিল্পী কণিকা মজুমদার, 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম মঙ্গলবার 18 আগস্ট সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 12:13 হয়ে 27 সেকেন্ড। জয় হিন্দ।